0: হায় যে তু বিছড়ি গই তার ছাথু রোয়াবি নি জানা,
1: ক্যা
0: যে
1: বাত হ্যায়,
0: তু বিছড়ে গই তার ছাথু রোয়াবি নি জানা,
1: ক্যা বাত হ্যায়,
0: জানে বালি নি জরা ঠের যা।